0: ইমাম সবর পঙ্কজ মিত্র ই যেতে আমার পাশে ইচ্ছে যে যে শ্রোতা মানকে তার মানে সবকে ডেডিকেট করে দেবা না ধরবার হিসাবে বি আর যেন যেন ছাড়ি হিসাবে সবকে টিকে ডেডিকেট করমা আজ্ঞা
1: ঠিক আছে আজ্ঞা আপনার ডেডিকেট যেন কলে সমস্ত কার্যক্রম মাধ্যম থেকে আমি জনাই দৌছু আমি আপনার যে আগ্রু কহিছে আপনার হলে লাস্ট কলর আপনার তো ফোন করসন ফের কথা হেমা তো আজ পহলা গীত শুনে দেব আজ্ঞা
0: আজ্ঞা রয়েছে ঠিক আছে
1: হো আজ্ঞা ঠিক আছে ধন্যবাদ আজ্ঞা।

টি সৌরি গাইবার উদণ্ডি সীতা সিনামার ই গীতটাকে শুনুন। গীতকে লিখেছেন আর সঙ্গীত নির্দেশনা দিয়েছেন স্বরূপ নায়েক।

শ্রোতা বন্ধু, দুনিয়ার অসংখ্য গীত মানকর ভিতরে কেতেটা এন্তা গীত ভিল অছে যেনটা কি খালি শুনবার লাগি নাই হুরুত কেবল চিঁই দিয়েছি। গীত হি গোটে মাধ্যমায় যেন্তি জনে আউজনকু নিজর মনর কথাকে স্পষ্টভাবে বুঝাই পারসন। এন্তা হি সুন্দর সুন্দর গীত মানকু নিজর সুরে সুন্দরভাবে কণ্ঠদান করিছন ফেমস প্লেব্যাক সিঙ্গর জাভেদ আলী। ছুয়াবেলু হি সঙ্গীত প্রতি থিবার তাঙ্কর মন তাঙ্কু সঙ্গীত দুনিয়াকে গিচি আনিথিলা, আর তাঙ্কর প্রতিভাকে পরখি করি হি প্রখ্যাত গজল গায়ক গুলাম অলি তাঙ্কু তাঙ্কর উপনাম অলি গুরু উপহার ভাবে দেইথিলে। আজির কার্যক্রম থি আমি তাঙ্কর বাবদে তো আহারি কথা হামা। পহলা শুনি নো জাভেদ অলিঙ্কর ই গীতটা। গীতকে লিখিছন আর সঙ্গীত দেইছন।

আপনার শুনছেন হিন্দি সিনেমার গীতর কার্যক্রম খোলা ঝরকা। শ্রোতা বন্ধু, কেনসি কিসমর জ্বর কে হেলা নাই করবার কথা, ম্যালেরিয়া আর ডেঙ্গু জ্বর যেটা নাই হবা সেগে কেতার কথা উপরে নজর দেবার কে পড়বা। ঘরে হোক কি ঘর চারিআড়ে পাইন যেটা জমা হইকি নাই রহবা সে কথা কি নজর দৌন। এন্দা জায়গা মানুষ মশা মানে তাঁকর বোঝ বঢ়াসন, তাহির লাগে এসবু জায়গা মানকে সফা সুতরা রখুন। সবুদিন শুইলা বেলকে মশারি দেইকি শুন, এটা গোটে ভল অভ্যাস আয়ে যেটা কি আমি ডেঙ্গু ম্যালেরিয়া নু রক্ষা করিতিসি। ঘর সবে যেটা মশারি ব্যবহার করবে সে কথাকে নজর দৌন। ই বাবদে তো কথা হো তোমার শ্রোতা বন্ধু, ইহাদে শুনমা বেসরম সিনেমা নু এই গীতটা। গীতকে গাইছেন অভিজিৎ ভট্টাচার্য আর শ্রেয়া ঘোষাল, লিখিছেন রাজীব বন্নওয়াল, সঙ্গীত দিয়েছেন ললিত পণ্ডিত।

শ্রোতা বন্ধু, আমি কথাই হতেলা এন্তা কিন কথা মানকে নজর দেমা বইলে আমি ম্যালেরিয়া ডেঙ্গু জন্য নিজকু রক্ষা করিপার্মা। ভঙ্গা অদরকারী গাড়ি মটর টায়ার ড্রম মানু পানি জমি করে রহলে সেন মশা বড়ি বসবে, সেসবুকে খালি করে দেবারটা ভল আয়, মশার বোঁজ বড়ি নাই পারে। জ্বর আনলে সাঙ্গে সাঙ্গে ডাক্তরঙ্কর পাখকে যাউন। ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা স্বাস্থ্যকেন্দ্র ডাক্তারখানা মানকে হচ্ছে। ডেঙ্গু ম্যালেরিয়া হয়েবার যদি রক্ত পরীক্ষা জনা পড়লা বইলে ডাক্তার লিখিবার উষকষা মানু পুরা মাত্রানে খাউন। শ্রোতা বন্ধু, কার্যক্রমটি ইহাদি শুনমা ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমা নু ই গীতটা। গীতকে গাইছেন খান সাহ আর শাশ্বত সচদেব, লিখিছেন নুসরত ফতেহ আলী খান, সঙ্গীত দিয়েছেন শাশ্বত সচদেব আর নুসরত ফতেহ আলী খান।

শ্রোতা বন্ধু, আপন মানে শুনেছেন হিন্দি কথাচিত্র গীতার কার্যক্রম বাতায়ন। শ্রোতা বন্ধু, পৌরাণিক কথাগুলিকে ধ্যান দেলে দেখা যায় বন্ধুত্বর অনেক উদাহরণ রয়েছে, যেপরিকি শ্রীকৃষ্ণ এবং সুদামা, শ্রীকৃষ্ণ এবং অর্জুন ও শ্রীরাম এবং সুগ্রীব। শ্রোতা বন্ধু, বন্ধুত্ব জাতি ভেদ, ছুঁয়া অছুঁয়া, মনোভাব কিংবা ধনী গরিব এসব দেখে না। এর এক শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে শ্রীকৃষ্ণ সুদামাঙ্ক বন্ধুত্ব। জনে সচ্চোট বন্ধু নিজের বন্ধুকে সুখ দুঃখ সবু বিপদ আপদরে সাথে রুহে এবং সহায়তা প্রদান করে। তার গোটে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদী ও রাম এবং সুগ্রীবঙ্ক বন্ধুত্ব। এ বিষয়ে তো কথা হওয়া এবে সফাকত অমানত অলিঙ্ক কণ্ঠে শুণন্তু গীতটি, সঙ্গীতকার ও গীতরচনা আর্কো প্রাভু মুখার্জী, কথাচিত্র ইয়ারিয়া।

শ্রোতা বন্ধু, জনে সচ্ছোট বন্ধু আমার এক সর্বশ্রেষ্ঠ মার্গদর্শক মধ্যে হয়ে থাকে। জীবনর প্রত্যেক চরণরে মার্গদর্শন করে ভাল রাস্তাকে টাণি নিয়ে গোটি গোটি বন্ধু। মাত্র জনে ভাল বন্ধু মিলবা মধ্য জীবনরে কষ্টকর অটে। টোপায়ে বিষ সম্পূর্ণ জল বিষাক্ত কলা ভি জনে খারাপ বন্ধু জীবনকু কলুষিত মধ্য সম্ভব করে পারে। শ্রোতা বন্ধু, ভারতর আধার বিশ্ব বন্ধুত্বর ভাবনা। এই ভারত হি বিশ্বকু দেই থাই বসুধৈব কুটুম্বকমর নারা। সারা বিশ্বকু এক কুটুম্ব সদৃশ সুসম্পর্কের ডোরিরে বাঁধি রাখিবা পাই ভারত নেতৃত্ব নেছি। আদিমানব সময়রে ভারতরে কোনসি জাতি ও ধর্ম নথিলা। পরে আমি বহু ধর্ম ও পরম্পরার বাঁধি হয়েছি। আসন্তু না জাতি ধর্ম বর্ণর ঊর্ধ্বকু উঠি কিছু প্রকৃত বন্ধু সৃষ্টি করিবা ও নিজে মধ্য বন্ধুর হিতমনাসি কাম করিবা।

শ্রোতা ভী নমস্কার ঘর সংসারর প্রগতি কার্যক্রমক স্বাগত জনাওছি মু আপনার সখী সুইটি পাঢ়ী।

শ্রোতা ভণী, ভারতীয় সংস্কৃতির প্রথম পার্শ্বরে আমি মাতৃভূমি ও মাতৃদেবী মহিলামানঙ্কু স্বর্গাতপি গড়িয়সি বলে সম্বোধন করু, কিন্তু দ্বিতীয় পার্শ্বরে ঘরোয়া হিংসা অধিকারর বঞ্চিত করা তথা নির্যাতনা ও ব্যভিচারে পরিপূর্ণ করে দেউ। স্বাধীনতা পরবর্তী ভারতরে মহিলামানঙ্ক স্থিতি দিনকু দিন সুদৃঢ় ও সশক্ত হয়ে চালিছি, কিন্তু এবে বি গ্রামীণ ভারতরে আমি লক্ষ্যঠারু বহু দূরে চালিছু। বিকশিত ভারত গ্যারেটি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন বিবিজি রামজি যোজনা মাধ্যমে প্রতি পরিবারকু 100 দিনর 125 দিন পর্যন্ত মজুরি ভিত্তিক কামর ব্যবস্থা করা যাইছি। এই যোজনা মাধ্যমে মহিলামানঙ্কু তথা জলবায়ু নিরোধক কার্যরে জল উৎসগুড়িকর সুরক্ষা ইত্যাদি কার্যরে নিয়োজিত করিবা পাই বিশেষ ধ্যান দিয়া যাউছি। শ্রোতা ভণী, অতি কমরে এক তৃতীয়াংশ মহিলা লাভার্থী ভিবিজি রামজি যোজনার লাভ উঠাই পারিবে। মহিলা মুরবী বিশিষ্ট পরিবার অবিবাহিত মহিলামানঙ্কু বিশেষ কার্য দেবার প্রাবধান মধ্যে রয়েছে। এহা সহিত স্বয়ং সহায়ক গোষ্ঠীভিত্তিক ঢাঞ্চা, তালিম কেন্দ্র, গ্রামীণ হাট, কম্পোস্ট ইউনিট তৈরি উৎসাহিত করা যাচ্ছে এই যোজনা মাধ্যমে।

শ্রোতা ভণী, গ্রামাঞ্চল রোজগার ও জীবিকা নেই ভারতের এসবুঠার বড় আশা সঞ্চার করুছি ভিভিজি রামজি যোজনা, যাকি মনরেগার রূপান্তরিত যোজনা। অণকুশলী শ্রমিক মানাই অতি কমরে বার্ষিক 125 দিন কর্মনিযুক্তি সুনিশ্চিত করিবার জরিয়া ভিভিজি রামজি যোজনা। এহা কেন্দ্র সরকারঙ্ক যোজনা, যেউথরে কেন্দ্র ও রাজ্যর 60:40 সহভাগিতা রয়েছে। জল সংরক্ষণ, গ্রামীণ নির্মাণ, জীবিকা সৃষ্টি, পরিবেশ নিরোধক কার্যগুলো ভিভিজি রামজি যোজনার সামিল করা যাইছি। শ্রোতা ভণী, ভিভিজি রামজি যোজনা কেবল এক রোজগার যোজনা নুহ, বরং গ্রামীণ মহিলাঙ্কু আর্থিকভাবে সশক্ত, স্বাবলম্বী এবং সম্মানজনক জীবনযাপন পাই সুযোগ সৃষ্টি করিবার এক পদক্ষেপ। নিয়মিত কামর সুযোগ, পরিবারর আয় বৃদ্ধি এবং গ্রাম বিকাশের সক্রিয় অংশগ্রহণ মাধ্যমে মহিলামানে নিজ পরিবার ও সমাজ উন্নতির অধিক সুদৃঢ় হয়ে পারিবে। আসন্তু এই যোজনা সম্পর্কে সঠিক সূচনা যোগ্য পরিবার মানক পাখে পৌঁছাইবা এবং এক সশক্ত, সমৃদ্ধ ও বিকশিত গ্রামীণ গঠনরে নিজ নিজের অবদান রাখিবা।

শ্রোতা ভণী, আজির ঘর সংসার কার্যক্রমে আপনার পাই রয়েছে আহরি বহুত কিছি। তা পূর্ব শুণবা এ সুন্দর ভজনটি। এ গীতটির কণ্ঠশিল্পী সুরেন্দ্র কুমার দাস, পুরাতন রচনারু।

0: আইএফএসসি কোড SPIN 00059 জমা করবে। একাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছ 1086170557। আইএফএসসি কোড SBIN 00059। আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কই রাখুছু 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: শেষ হেলা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আকাশবাণী সম্বলপুর। শুণন্তু কিষান সম্প্রদায়ের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষান ভাষার বিশেষ কার্যক্রম মাক্কা পুপু ছক্কা ছক্কা, প্রযোজনা ও উপস্থাপনা সন্তোষ পিং।
2: মাক্কা পুপু ছক্কা ছক্কা কার্যক্রম মেনু জেতি শ্রোতারিন এমহে জুহার।

0: हेलो
1: हेलो
0: हाँ ज्ञा आकाशवाणी संबलपुर हेलो अनुरोध कार्यक्रम
1: नमस्कार
0: नमस्कार ज्ञा किए कहते
1: आकाशवाणी संबलपुर समस्त कर्मकर्ता आकाशवाणी संबलपुर सुनुवा सब श्रोता भाई बहन मान को मोर जुहार जे मा समले मुई भक्त चरण भई ग्राम केनघाटी पोस्ट हो जयंतपुर ब्लॉक जुजुमरा जिला संबलपुर लोक
0: आपन को हमर कार्यक्रम के हमें स्वागत करू छु आज्ञा
1: आज्ञा
0: ବେଲେ କେନ୍ତା ଅଛନ୍ ଆପଣ?
1: ମୁଇଁ ତ ଭଲ ଅଛେ ନାନୀ, ଆପଣ ମାନେ କେନ୍ତା ଅଛନ୍?
0: ଆମେ ମାନେ ସମସ୍ତେ ଭଲ ଥିସୁଁ। ତାପରେ ଆପଣ ମାନଙ୍କର ସାଙ୍ଗେ କଥା ଲାଗବାର ଯଦି ଟାଇମ ପଲେ ଆସି ନାଇ
1: ଆଜ୍ଞା,
0: ଆଉ ଟିକେ ଏନର୍ଜେଟିକ ଫିଲ କରସୁଁ ଆଉ ବଢିଆ ଲାଗ୍ସି, ବୁଝିଲେ?
1: ଆମକୁ ବିଲ ଭଲ ଲାଗ୍ସି ଯଦି ଆମର କଲଟା ଲାଗିଗଲେ।
0: হ্যাঁ, কলটা তো আপনকর লাগবা, কাঁ করি কহুন তো আমি তো আইছেন কেতে না কেতে ফোন ইন প্রোগ্রাম কলু ন, আগ সিনা দুই দিন খালি থিলা, আজকাল তো প্রায় পাঁচ দিন ছ দিন ফোন ইন চালিছে, খালি গুটে দিন ছাড়ি দেলে বাকি সবুদিন ফোন ইন বাজুছে না। তো আজ কেন গীত শুনবা?
1: শনিবার দিন তো সবুদিন হচ্ছে, খালি গুরুবার দিন না খালি দিন মাঝে তো বন্ধ আছে, কারণ ফোন ইন কার্যক্রম নাই না।
0: হ্যাঁ
1: না হলে সবুদিন আছে ফোন ইন,
0: বলে বাকি সে কইলি পরে গুটে দিন খালি বন্ধ রহুছে। যে সেতি বি আপন মানে সে কথা টিয়ে গীত টিয়ে শুনুছন?
1: হ্যাঁ
0: নাই গা। ଆଉ ବାକି ତ ବାର ବଜେ ତ ଆପଣମାନେ ଶୁଣୁଛନ୍, ଯେନ୍ଟା ସାଢ଼େ ଏଗାର ବଜେ ଖୁଲା ଝରକା, ବାର ବଜେ ଆପଣଙ୍କର ଯେନ୍ ବାତାୟନ ନାଇ, ତା ଆଜି କେନ୍ ଗୀତ ଶୁଣମା ଆଜ୍ଞା?
1: ଆଜ୍ଞା କଲଟା ତ ମୁଁ କରିଛେ, କିନ୍ତୁ ଗୀତଟା ଶୁଣମି ମୁଇଁ ଜଣେ ଭାଇ ଅନୁରୋଧ କରିଛନ୍, ତାଙ୍କର ଅନୁରୋଧରେ ମୁଇଁ ଗୀତଟା ଶୁଣମା ଶ୍ରୋତା ବହି ମାନଙ୍କର ଶୁଣାମି ଗୀତା। ତ ଗୀତଟା ହଉଛେ কথা চিত্র কোরা কাগজ।
0: আজ্ঞা
1: গীতটা মেরা জীবন কোরা কাগজ কোরা হি রহে গয়া,
0: কিশোর কুমার গাইছন গীতটা।
1: হ্যাঁ
0: আপনা শুনবাকে চাইছন। আচ্ছা সে ভাইঙ্ক নাটা কই দোন, সমস্তে জানবে।
1: আজ্ঞা ভাইঙ্ক নাটা কইবে, সে হচ্ছন আমর সম্বলপুর জেলা ঘিনুপালি বরসাইট র অমিত প্রসাদ লুহা।
0: আচ্ছা লুহা ভাইকে কইবে, সে বি ফোন করবে।
1: আজ্ঞা
0: ତ ସେ ଫୋନ୍ କଲେ ତାଙ୍କର ସାଙ୍ଗେ ଆମେ ଡାଇରେକ୍ଟ କଥା ଲାଗମୁ, ହୁଏତ ତାଙ୍କର ମନର କଥା କିଛି ଆମେ ବି ଶୁଣମୁ, ତାର ସାଙ୍ଗେ ଆମର ଶ୍ରୋତାମାନେ ବି ଶୁଣିପାରିବେ। ଆଜ୍ଞା ଇ କାର୍ଯ୍ୟକ୍ରମର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଲା ଗୀତ ତ ଶୁଣବେ, ତାର ସାଙ୍ଗେ ଆମେ ଆମର ଶ୍ରୋତାମାନଙ୍କର ସାଙ୍ଗେ ଯେନ୍ତା ଭାବ ବିନିମୟ କରିପାରମୁ, ଯେନ୍ଟାକି ଆମେ କଥା ହେମୁ ଆଉ ସମସ୍ତେ ଶୁଣବେ, ସମସ୍ତଙ୍କର ମନର କଥା ଡାଇରେକ୍ଟ ଶୁଣବେ। ତ ଆପଣ ବହୁତ ସୁନ୍ଦର ଗୀତଟେ ବାଛିଲେ, ଆପଣ ବାଛିଲେ, ଲୁହା ଆଜ୍ଞାଙ୍କର ଅନୁରୋଧରେ ବାଛିଛନ୍। ଆସୁନ୍ ସଭେ ମିଶିକିରି ସୁନ୍ଦର ଗୀତଟା ଶୁନମା ଆଜ୍ଞା।
1: ଶ୍ରୋତା ଭାଇ ବହିନ ମାନଙ୍କର ନାଁ ଟିକେ ନେମା?
0: ନିଶ୍ଚୟ ନେମା ଆଜ୍ଞା, କହୁନ୍।
1: ଭାଇ ତ ତାଙ୍କର ଗୀତଟା ଅନୁରୋଧରେ ବାଜିଛେ, ତ ତାକୁ ତ ସ୍ପେଶିଆଲ ଡେଲିକେଟ ନେଖୁନ ଯେହେତୁ ତାଙ୍କର ଅନୁରୋଧ।
0: ଆଜ୍ଞା
1: ବାକି ଶ୍ରୋତା ମାନେ ହେଲେ ଆମର ଭାଇ ମାନେ ରବୀନ୍ଦ୍ରନାଥ ମେହେର, ମୁରଲୀ ମେହେର, ଗୋବିନ୍ଦ ମେହେର, ଆନନ୍ଦ ମେହେର, ଯଶୋବନ୍ତ ପାଇକ, ତେପରୁ ଯଶୋବନ୍ତ ପାଇକ, ମନୋଜ ପଟେଲ, ଚୈତନ୍ୟ ପଟେଲ, ନାଗୁ ପାତ୍ର, ଦୀକ୍ଷା ଗୋପାଳ, ଚିତ୍ରସେନ ସବର, କରମସାନୀ ସାହୁ, ସୁବଲ କୁମାର ସାହୁ, ଆମର ଲୋକନାଥ ସାହୁ, ଲୋକନାଥ ପ୍ରଧାନ, ଆନନ୍ଦ ମେହେର, ଆମର ହେଲେ ରାଜେନ୍ଦ୍ର ଭୋଇ, ରାଧାକାନ୍ତ ଭୋଇ, ଏପରୁ ହେଲେ ଆମର ଆଉ ହେଲେ ହରେଶ କୁମାର ପରୁଆ,
0: ସବୁ ରେଗୁଲାର ଶ୍ରୋତା ମାନେ ଆଜ୍ଞା,
1: କରମସାନୀ ପରମାନନ୍ଦ କିଷାନ
0: ଆଜ୍ଞା,
1: ଆଉ ଯେତେ ଶ୍ରୋତା ମାନଙ୍କ ନାଁ ବି ପାଖରେ ହେଇଯାଉଛେ ସମସ୍ତଙ୍କୁ, ଆକାଶବାଣୀ ଶୁଣୁଥିବା ସବୁ ଶ୍ରୋତା ଭାଇ ବହିନ ମାନଙ୍କୁ,
0: ସମସ୍ତେ ତ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ନିଶ୍ଚୟ ଶୁଣୁଥିବେ, ତାର ସାଙ୍ଗେ ଆଉ ଥରେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାଧ୍ୟମ ଥି ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ଡେଡିକେଟ୍ କରିଦଉଛୁ ଲୁହା ଭାଇଙ୍କର ପସନ୍ଦର ଏଇ ସୁନ୍ଦର ଗୀତଟା। ଆସୁନ୍ ସଭିଏ ମିଶିକିରି ଶୁନମା ଆଜ୍ଞା।
1: ହଉ ନାନୀ ରହୁଛେ, ଜୁହାର
0: ଜୁହାର ଆଜ୍ଞା।

0: শ্রোতা বন্ধু শুনুলে হিন্দি কথাচিত্র কার্যক্রম লাইফ ওনিয়ন হ্যালো অনুরোধে পুণিথরে হ্যালো অনুরোধ উপস্থাপনার লে মমতা পণ্ডা আকাশবাণী সম্বলপুর সময় সন্ধ্যা 5টা হওয়া যাচ্ছে শুনতু সম্বলপুরী মুখ্য সম্বাদ
1: আকাশবাণী সম্বলপুর ইয়াছিনির মুখ্য খবর সঙ্গে মুই তর্পণ কুমার প্রধান। আইবাকালঠানু ইন্ডোনেশিয়া গস্তে যাবে প্রধানমন্ত্রী। সামুদ্রিক সুরক্ষা ঠানু মূল করি করি মহাকাশ সহযোগ বিজ্ঞান আউ প্রযুক্তি বিদ্যাতক ভিন ভিন চুক্তিনামা ও বুঝামণাপত্র স্বাক্ষরিত হওয়া বলে সূচনা দেলে ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। ভিভি জি রামজি গ্রামীণ অধীনতি পহলা কিস্তিথি রাজ্যমানকু দিয়াগলা 25,000 কোটি টঙ্কার সহায়তা রাশি। বিকশিত ভারতর সংকল্পকে তুর্তি করবার লাগি ই একট অধীনতি আইবা 5 বর্ষে 2.86 লক্ষ পঞ্চায়েত নু 7.5 লাখ কোটি নু অধিক টঙ্কা করাযিবা বিনিযোগ। ভারত তার ব্রিক্স অধ্যক্ষতা অধীনতি আইবাকালঠানু কোচিঠানে দুইদিনিয়া ব্রিক্স মহিলা কার্যকারী গোষ্ঠী বৈঠক হবা করবা আয়োজন। তিজনবাই নিজর চমৎকার প্রদর্শন মাধ্যমে ছত্তিশগড়র লোককলাকে বিশ্বস্তরে স্বীকৃতি দিয়ে তাকর বিয়োগ কলা আউ সংস্কৃতি জগত লাগি গোটে অপূরণীয় ক্ষতি বলে গভীর শোক প্রকাশ করি করি কহিলে প্রধানমন্ত্রী। আজ পূর্বতন কেন্দ্রমন্ত্রী রামবিলাস পাশওয়ানকর জয়ন্তী অবসরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজ্যে ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর প্রক্রিয়াটি পরিগণনা ফর্ম বাঁটবার আউ সংগ্রহ শেষ হল পরে আজ প্রকাশ পাইছে চিঠা ভোটর তালিকা। এসআইআর প্রক্রিয়াটি 20,14,000 ভোটরঙ্কু বাদ দিয়াযাইছে বলে সূচনা দেলে মুখ্য নির্বাচন অধিকারী আর এস গোপালন। মাধ্যমিক শিক্ষা পরিষদ তরফ পরিচালিত ওড়িশা শিক্ষক যোগ্যতা পরীক্ষা ওটিইটি আজ হয়েছে অনুষ্ঠিত। রাজ্যর সবু জিল্লানু 311টা কেন্দ্রটি 97,150 জন পরীক্ষার্থী দেউছন পরীক্ষা। আইবা 24 ঘণ্টা ভিতরে সম্বলপুর, অনুগুল, বৌদ্ধ, সুবর্ণপুর আউ কন্ধমাল জিল্লান অতি জবর বর্ষা হওয়া বলে সতর্ক সূচনা জারি কলা পানিপাগ বিভাগ। ইয়া ছিল মুখ্য খবর, এণু শেষ হল ইতার পর মুখ্য খবর শুনিপারবে 6:05।
0: শ্রোতাবন্ধু শুনুলে সম্বলপুরী মুখ্য সম্বাদ আকাশবাণী সম্বলপুর। পরবর্তী কার্যক্রম শিল্পাঞ্চল।

শ্রোতা বন্ধু, পরিশ্রম সফলতার চাবিকাঠি, কিন্তু জীবনর সন্তুলন হি প্রকৃত সফলতা। কারণ পরিশ্রম জীবনক আগে নিয়ে যায় সত, কিন্তু সন্তুলন তাহা জীবনক সুন্দর করে থাকে। শ্রোতা বন্ধু, আপন মানে অনেক সময় এমিটি অনেক লোক দেখিথে যে সবুলে কুহতি বহুত কাম অরে কথা হওয়া, সকালে উঠিবা ঠার রাতে শোবা পর্যন্ত কেবল কাম হি কাম, ছুটি দিন হেউ কি পর্বপর্বাণী তাঙ্ক হাতে মোবাইল ল্যাপটপ কিংবা অফিসর ফাইল থাকে। আখপাখে এমিটি অনেক লোক অনেক হুয়েত আমমান ঘরে আম বন্ধু মান মধ্যে কিংবা হুয়েত আমি নিজে মধ্য কেবে কেবে অভ্যাসর শিকার হয়ে থাকে। শ্রোতা বন্ধু, পরিশ্রম করা খারাপ নুহে, কাহিকি না পরিশ্রম হি আমাকে আগে নিয়ে থাকে। হলে প্রশ্ন হচ্ছে কাম করা আ কামরে এত বুড়ি রহবা যে অন্য সবু কিছু ভুলে যা, এ দুইটি কোণ একা কথা না কেবে নুহে। এ দুইটি ভিতরে বহুত বড় পার্থক্য অছি, তেণু এ পার্থক্যকে বুঝিবা পাই আমি প্রতিবর্ষ আজ ভলি জুলাই 5 তারিখরে ন্যাশনাল ওয়ার্কহলিক ডে পালন করে থাও। তেবে এই ওয়ার্কহলিক শব্দর অর্থ কণ? শ্রোতা বন্ধু, সহজ ভাষার কহবাকে গেলে যে ব্যক্তি কামকে এত গুরুত্ব দিকে যে নিজ স্বাস্থ্য পরিবার বিশ্রাম ও খুশি পাই সময় দিয়ে পারন্তি নাহি তাঙ্কু ওয়ার্কহলিক কুহাযায়। তাঙ্কু অনেক সময় লাগে মু কাম নকলে সব অটকি যাব, মু এবে ছুটি নিয়ে পারিবিনি, এই কামটা সরিলা পরে হি বিশ্রাম নেবি, কিন্তু সেই পরে পরে আউ কেবে আসে না, তেণু ভবিষ্যৎকে গুরুত্ব দেবা খুব জরুরি। হলে সেথিপাই বর্তমানকে ভুলে যাওয়া তাহা ঠিক নুহে। তবে শ্রোতা বন্ধু, যেহেতু আমি এই বর্তমান সম্পর্কে কথা হেউছু, আসন্তু এই বর্তমানকে সুন্দর করিবা পাই আউ গোটে সুন্দর গীতটি শুনিবা। কথাচিত্র অন্দাজ কণ্ঠ দিয়েছেন কিশোর কুমার, গীত হসরত জয়পুরী এবং সঙ্গীত শঙ্কর জয়কিষণ।

শ্রোতা বন্ধু, কার্যক্রমটি শেষ করা পূর্বর গোটে ছোট বার্তা রয়েছে। গোটে গছ কেবল চারা নুহে, এহা আগামী দিনর শুদ্ধ পবন, শীতল ছাই ও সবুজ জীবনর প্রতিশ্রুতি। তেবে বন মহোৎসব সপ্তাহ অবসরে আসন্তু আমি সমস্তে অতি কমরে গোটে গছ লগাইবা ও তার যত্ন নেবার সংকল্প করিবা। এই সবুজ বার্তা সহ বর্তমান আপনার ঠার বিদায় নেছি। আজির উপস্থাপনায় মু আপনার যুবসাথী জয়াদেবী বাবু, নমস্কার।

0: জলদি তো চিন্তা কর রাজু, মোবাইল ছাড়ে।
1: আরে দিদি, ব্যাংক র নম্বর দরকার, রিফান্ড আসিনি। মিলিগলা, এবে কল করুছি দিদি।
0: বিনা নম্বর যাঞ্চ করিকি প্রায়ত জালিয়া লোকে ব্যাংক র নকলি ওয়েবসাইট আর মিছ নম্বর দ্বারা টঙ্কা ঠকেই করিথান্তি।
1: তো ঠিক নম্বর
0: ব্যাংক র অফিসিয়াল ওয়েবসাইট কিংবা কার্ড রে।
1: তুমি তো বঞ্চাই দেল দিদি,
0: কামরু নুহে।
2: আরবিআই কহে,
3: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনার সুরক্ষার ধ্যান।
4: कम प्रीमियम ज्यादा बोनस अपनों के लिए सबसे सही RBLI, इससे बेहतर कुछ नहीं।
5: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RBLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।

0: ও বুদ্ধিজীবীমানে যোগ দেই রথযাত্রা ও সমস্ত নীতিকান্তির সুপরিচালনা নিয়ে আলোচনা করেছিল। বৈঠক পরে বিধায়ক গণেশ্বর বেহেরা কহিতিলে
1: সবু দৃষ্টিরু কিপরি ইয়া ত্রুটিশূন্য যাত্রা হব সুরুখুরুরে ঠাকুরক পণ্ডি ঠারু আরম্ভ করি মানে আড়প বিজে এবং পুনে আড়প বিজর পণ্ডি ঠারু আরম্ভ করি রথ যাত্রা এবং তা সহিত নীলাদ্রী বিজয় হব আলোচনা করা যাইছে। নির্দিষ্ট ভাবে দায়িত্ব মধ্যে দিয়া যাইছে, নির্দিষ্ট ভাবে সময় মধ্যে নির্ধারণ করা যাইছে, শান্তি শৃঙ্খলা কিপরি রক্ষা করা যাইপারিব, ভিড় নিয়ন্ত্রণ করা যাইপারিব সেতিরে সমস্ত দায়িত্ব নিয়েছেন এবং সমস্ত তরফর ভক্তমান জনসাধারণ সহযোগ করা অনুরোধ করা যাই এবং মোট বিশ্বাস এবর্ষ ত্রুটিশূন্য ভাবে এই যে পবিত্র পর্ব ঠাকুরঙ্কর রথযাত্রা বা ঘোষযাত্রা সমাপিত হব। এটিপাই সরকার এবর্ষ 1 কোটি টাকা দিয়েছেন, এই গোটি ভালো কথা। তেমন সে টাকার নূয়া কাঠ কিনা যাই কাম চালছে, কাম সরিলা পরে কত ব্যয় হচ্ছে কেউ কেউ বাবদের ব্যয় হচ্ছে তা মধ্যে প্রকাশ পাই। আমার বিশ্বাস যে এথর যেহেতু নির্মাণ জনিত ত্রুটি পাই সমস্যা হচ্ছিল, নির্মাণ জনিত ত্রুটি রহব না, সেপাই এথর IIT তরফর বিশেষজ্ঞ ডকা যাই সে কালি পরিদর্শন করে তাঁর পরামর্শ দিয়েছেন।
0: শ্রী বলদেবজী দেবোত্তর সংস্থার অধ্যক্ষ অতিরিক্ত জেলাপাল নবকৃষ্ণ জেনা কহিলে
2: রাজ্য সরকারঙ্কর অনুদান মিলিছি, সে অনুদানকু ব্যবহার করি এথর প্রায় 90 ভাগ নূয়া প্রস্তুত হয়েছি এবং এই নূয়া রথ পরিচালনা করিবা পাই আমার বৈষয়িক পরামর্শদাতা মধ্য আমাকে আসিকি IIT ভুবনেশ্বর নিরীক্ষণ করিকি যাইছন্তি। ভোই সেবায়ত শ্রী জগন্নাথ মহাপ্রভুঙ্কর রথ নির্মাণকারী যে ভোই সেবায়ত অছন্তি তাঙ্কু মধ্য আমি নিমন্ত্রণ করছু, সেমনে মধ্য আসি অনুধ্যান করিবে রথ নির্মাণে যেমতি কোনসি ত্রুটি বিচ্যুতি রহিব নাই সে বাবদরে পরামর্শ দেবে। আউ রথযাত্রা সময়রে যাহা কিছি আবশ্যকীয় কার্য রহিছি, স্থান নির্মাণ কথা হউ, ড্রেন সফা করিয়া কথা হউ, আলোকীকরণ ব্যবস্থা হউ, এ বাবদরে মধ্য পুঙ্খানুপুঙ্খ আলোচনা হইতিলা, বিভাগীয় অধিকারী মানুষ মধ্যে এ বাবদ নির্দেশ দিয়া যাইছে যেমিতি ঠিক সময়রে সে তাঙ্কর কার্য সারিবে এবং রথযাত্রা সুরুখুরুরে সম্পন্ন হব।
0: কেন্দ্র শিক্ষা দক্ষতা বিকাশ ও উদ্যমিতা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রাপড়া গস্তরে আসি শ্রী বলদেবজীউ ও মা লক্ষ্মী মন্দিরে দর্শন করিথিলে। মন্দিরর বিকাশ পাই কেন্দ্র ও রাজ্য স্তরের আবশ্যক পদক্ষেপ নেবাকু সে প্রয়াস করিবে বলি কহিথিলে। কেন্দ্রাপড়া সংস্কৃতি ভবনরে PM কিষান উৎসব পালিত হয়েছে। জেলার প্রায় 1,27,000 চাষীঙ্ক ব্যাঙ্ক খাতাকু 25 কোটি টঙ্কার অধিক সহায়তা রাশি ডিজিটাল মাধ্যমে জমা করা যাইছে। এই অবসরে কৃষি বিভাগের অধিকারী মানে বিভিন্ন কৃষি যোজনা ও সরকারি সহায়তা সম্পর্কে চাষী মানুষ সচেতন করে। জেলা প্রশাসন পক্ষ বিজু পট্টনায়ক ইন্ডোর স্টাডিয়ামে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা যাইছে। বিধায়ক ডক্টর দুর্গা প্রসন্ন নায়ক, জেলাপাল রঘুরাম আর আয়ার ও অন্যান্য অধিকারী উপস্থিতি ছাত্রছাত্রী ও সাধারণ লোক বিভিন্ন যোগাভ্যাসে সামিল হয়েছে। নিয়মিত যোগাভ্যাস সুস্থ জীবন অত্যন্ত উপকারী বলে অতিথি মানে মতব্যক্ত করে। কেন্দ্রাপড়া সর্কিট হাউসে রাজ্য মহিলা কমিশন ক্যাম্প কোর্ট অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ শোভন মহান্তি নেতৃত্বে বিবাহ বিচ্ছেদ যৌতুক
3: এতবে যাই কার্যক্রম শুনলে রিলিগুড়ি প্রসার কল আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী সম্বলপুর। লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ঠারে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মধ্যে ক্রিকেট ম্যাচ 2026 র অপটিভ ধারা বিবরণী শুনন্তু রেলগড়ি প্রচার করছে আকাশবাণী দিল্লি কেন্দ্র রু। শ্রোতা বন্ধু নিউজ অন এআইআর আপ মাধ্যমে শুনিপারিবে আমার পরবর্তী কার্যক্রম কৃষি সংসার।

0: মুই স্বপন দেখলি যে আমার ঘরে টঙ্কা সুনা ধান চাউল পরে ঠেসি হইছে, কেহনীতির অভাব নাই ন, হলিয়া গুটি মালমাল অছন। তারপরে
1: তারপরে কাণ হেলা গো?

0: ফের স্বপনটে দেখলি যে খাইবার কে দানা নেয়ন, পিবার কে পায়ন নেয়ন, কাহি কিছি নেয়ন। তো হেটা ভুকে সুসে বিকল হইকরি মরিগলি মরিগলি বলি ভরমুথিলি বাগি লাগুছি।
1: হেন্তা স্বপনটে কেনতা দেখল গো?
0: কথা কাণা কি মুই টিকে জহ ভাবি দেলি তো হেটা স্বপন হেই দেখা দেলা।
1: টিকে খুলি করি কহ না।
0: হ্যাঁ লোফুল, বড় চাষী বলি আমার না থিলা, ঘরে ট্রাক্টর পম্পসেট জর্সি গায়ে ছেল কুকুরা সবু থিলা। হেলে কাহি গলা সেদিন, কুটুম বড়ি গলে, জমি ভাগ ভাগ হইগলা। এছেন যেন জমি টিকে অছে তাহি তরসর বছরকর খাইবার মুঠাখ মিলুছে, আগকে কাণা হেবা কিয়ে জানিছে।
1: আমার লেখেন আর পাঁচ লোক তো থিবে?
0: যার দুঃখ তাহা কেরে ফুল। মুই তো থরে থরে ভাবছি গাঁতি রহিকরি বড়িয়েটে ভুল কলি, মুই বিল পাঠ পড়িদিলি, মোর নু কম পড়া লোকে সহরে চাকরি কলে, কেড়ে সুখে রহিলি, মহল উপরে মহল বনাউছন, গাড়ি উপরে গাড়ি চড়ুছন। হেলে মোর কথা ছাড়, যাহা কপালে মাগি আনিছে।
2: ফুল, এ ফুল ঘরে অছু?
1: ইমা তুই আ ঘর ভিতর কে আ, হে খটে বস, আমার তো ছোট ঘর, তোর বাগির মহল কাহি আমে পাইমু রে।
2: দেখ ফুল, মুই তত্তে দেখি আসিছে তোর ঘর কে নাই।
1: হো হো ছাড় সে কথা, হ্যাঁ কহ তো কেনতা আমার ঘরে তোর আজি পাহা পড়লা?
2: কথা কাণি কি ফুল, সহরে রহি রহি বিতপিতা লাগলান, ইটা ছুটি থিলা, তো পিলা মানে কহিলে চলো গাঁকে জিমা মজা করমা, তো আমি দুই দিন হেলা আসিছু।
1: তোর কেড়ে কপাল রে লাইবান, মহল থি রহিছু, গাড়ি চড়ুছু, দামকিয়া শাড়ি আর গহনা পিঁধুছু, হাতে পয়সা কিতনে কেতে, যাহা চাহিবু তাহা করবু, আর কানে দরকার তোতে?
2: সত কথা যে, এই গহনা কি শাড়ি তি মোর শৌকি নাইন, মরি গলা জন্মদিনে গুটে 5,000 টাকার শাড়ি আর 4 ভরির সোনা মালিটে সে মতে ঘিনি দেইছন, কাল কর্মী কহ মানলে তো?
1: তোর তো দুই দুইটা কপাল রে লাইবান।
2: ইটা পরে পিলা মানে অড়ি বসলে কি ছুটি হয়েছে, গাঁকে যিমু, সগড় গাড়ি বসমু, বন্ধে।

0: ছুরি মারমু আম্বুরে এতে ভুজি করমু তো ছুয়া মানু নেই করি গাড়ি ধরি মুই একলা আসিছে ব্যাপার লাগে সে নে আসি পারলে
1: হরে লাইবান তোর পয়সা আছে তুই সবু করি পারবু হেলে আমার হেতকি দম থিলে তো আরে আরে দেখ তো কথা কথাতি তোতে চাহা টিকে দেবাকে ভুলি যাইছে তুই বস মুই জলদি চাহা বনাইকরি আনুছে
0: আরে নাই নাই মুই যাউছে ফের কেভে আলে দেখা হবা
1: হো হয় গো শুনুছ
2: কহ কানা কয় বুঝে
1: কহিমি হেলে তুমি রিশ্মি না হব একা
2: আরে কায় যে রিশ্মি হেমি তুই কহবু মুই শুনমি মন হেলে করমি না হেলে নাই
1: ই দিনা কিতে তলে মোর সাং লাইবানো আমার ঘরকে বুলি আসিছিল
2: তো কানা হলা

0: আঘর লাইবনা ও নাইন গো, যেতকি বেল রহলা খালি তার গাড়ি মটর কেতে কেতেটা অছে, সোনা রূপা কেতে অছে, পয়সা পত্র কেতে রখিছে, খালি হে কথা ন কহলা। ই সব শুনলে নেই নিজকে টিকে ছোট লাগছি গো।
1: আলো তাকর পয়সা অছে, সেমানে কলে আমার পয়সা নাইন, আমি তুম পড়িকিরি রহমা, তাকর সঙ্গে কটি হেমা কাই যে

0: দেখ, এছেন সবে পাট সাট পড়লেন, আর বড়লোক হেবার স্বপন দেখি দেখি সভ্যে চাষবাস ছাড়িকি সহরে পড়িছন। এতকি বিল বুঝি নাই পারলে যে পেটর লাগি টঙ্কা শুনা নুহে, ভাত মুঠে দরকার, ভাত মুঠে। আর ই ভাত মুঠা কো খেতু মিলসি, চাষ কলে মিলসি, হেলে চাষকে কাহারি নিঘা নাই।
1: হ্যাঁ যে
0: ই ভাত মুঠা কো আমার মহালক্ষ্মী মা এপরে সে দয়া নাই কলে অরণ পানি কিচ্ছি না মিলে, ভুককে মরবু বুঝলু।
1: তোমার যাহা মন হচ্ছে কর, মুই যাওছে, সেড়ে মোর কেতে কবার পড়িছে।
2: দেবারো হয় রো, দেবারো, আরে শুই শুয়া পড়িছু কে?
0: ইবুয়া সতিয়া, ইবা কেতে বেলে আইলু বো?
2: ইহা দে আসলি যে ডাকলা শুনবার নাই কেন দাবো?
0: আচ্ছা আচ্ছা, কথা কানে কি ভাই, গলা রাতি বনেকরি নিদ নাই পড়লা তো, টিকে ঝুঁপি পড়িথিলি বো।
2: নিদ নাই পড়লা, দেহি পা বনে আছে তো?
0: সবু ঠিক আছে রে ভাই, হলে কাঁ করবু, মনটা ভল নাই ন।
2: মন ভল নাই ন, কাহে লাগিব?
0: ই আজিকালির চালি চলন দেখলে মোর মন কেনতা কেনতা হয়ে যাচ্ছে বো।
2: তুই তো না হেলা কথা ভালুছু, আর ভালি ভালি শুই নাই পারবার। আরে বাবু, চাষ হচ্ছে আর হেবা, এটি তোর কাজে মুড় বথুছে।

0: হেথির লাগি পরে শস্য বীমা করা যাইছে, যদি চাষ ফেল মাইলা পয়সা বীমা কোম্পানি দেবা, তোর হাতে ধুইল ময়েল কিছু নাই লাগে।
1: তোর এই কথাটা মোর মনকে পায়লা বো ভাই, শুনল অনা মনকে পায়লা। হেলে গুটে কথা গা, এই ঘৃণা বিকা কথা তো সে ডর ভিল তো রহিছে।
0: ডরবার কিছু নাই, তোর ফসল তুই বিকবু, যেতেবেলে দর ঠিক থিবা হেতেবেলে বিকবু। আর কেতেটা ফসলের সহায়ক দর তো কেভ ঠিক করা হয়েছে বো, সেতার নু কম দর থি কেহি ঘিনি নাই পারে।
1: যে আর গুটে কথা বো, যহদিন পাশে রখলে আর জলদি জলদি নাই বিকলে ই ফসল কানা কহিবিলি নাই যা।
0: হ্যাঁ, সেথির লাগি তো ঠান ঠান গুদাম ঘর আর শীতল ভণ্ডার মানে করা হয়েছে। তুই তোর ফসল সেনে অচিন্তা রাখবু বো, মন হলে বিকবু নাই হলে নাই।
1: সবু সত কহুছু যে, হলে চাষ করবা কিয়ে, আজিকালি কিয়ে ইটা গড়ি গলানো তো কে কল কারখানাকে কবার করি গলানো, গাঁতি খালি বুড়া বুড়ি কে অপারু লোক পড়িছন, সেমানে কায় চাষ করবে।
0: গুটে মেশিন পরে একলা দশ লোকর কবার করুছে, না তোর হলিয়া গুতির চিন্তা থিব না মাসরি দেবার ঝমেলা।
1: হেটা বিল সত হ্যাঁ, হলিয়াকে আখি আখি নাই যুগলে নেই কব্বার নাই হয়ে, যে চাষতি আজিকালি লাভ অছে তো।
0: কাই বইলু, চাষতি লাভর কথা পজরউছু, আরে লাভ হি লাভ অছে বো, দেখ যে সবুজ বিপ্লব আইলা, ধান চাষ কেতনি কেতে হেলা, তেহরু তেল বীজা চাষ হেলা, হলদি তেল থি দেশ ভাসি গলা, আর এছেন সমন্বিত কৃষিকে জোর দিয়া যাউছে, যেনতা গুটে জমিন থি একা সাঙ্গে চার পাঁচটা ফসল হেবা। তাহির লাগি পরে আজকালি বড় বড় লোক মানে ফার্ম হাউস না থি ফের সে চাষ আড়কে মুহালে নো।
1: ই সমন্বিত চাষ কানা এটিকে কহতো।
0: দেখ, আগো তুই ধান চাষ করুথলু তো, ই ধানকে টাকি টাকি তোর বছরে ভাগি যাউথলা, হেলে আজকালি জমিন থি একা সাঙ্গে চার পাঁচটা ফসল করি হউছে, যেনতা কদেল, অমৃতভড়া, কলমিয়াম, মহু চাষ, ছতি চাষ, পনিপরিবা চাষ, আর কেতে কানা, তার সাঙ্গে সাঙ্গে মাছ চাষ, কুকুরা চাষ, ছেল চাষ, আর গোপালন বি করি হচ্ছে। এছেন কত এই চাষ দি পয়সা হচ্ছে কি নাই?
1: সবু সজে হেলে তেলিয়া মুনে তেল রে ভাই, মেহনত আমি করমা, ফল আমি ফলামা, হেলে লাভ খাইবে বেপারি মানে, এটা দেখি দেখি মোর মনে ডর সমি যাচ্ছে রে ভাই।

0: ତୁଇ ଛୁଛା ଡାକେ ନାଇଁ ଡର। କେତେ କେତେ ନୂଆ ନୂଆ ଯୋଜନା ବାହାରିଲାନ, ନୂଆ ନୂଆ ଚାଷର ପ୍ରଣାଳୀ ବାହାରିଲାନ, ଅଦିନିଆ ପରିବା କରି ଲୋକ ତ କେତେ କେତେ ଲାଭ ପାଉଛନ୍ ଦେଖୁଛୁ। ଦେଖବୁ କୁଡ଼େ କୁଡ଼େ ବେଲକେ ଇ ଚଷାକେ ଲୋକେ ଭଗବାନ ଲେଖେ ମାନୁଥିବେ।
1: କୁଡ଼େ କୁଡ଼େ ଇଟା କାଣା ବୋ?
0: 2000 କୁଡ଼େ ବୋ
1: ସତେ କାଁ?
0: ଓରେ ଏଛେନ ସିନା ଲୋକ ସହରକେ ନର୍ଦୁଛନ୍, ବେଲ ଆଇବା ଦେଖବୁ ସବେ ଫେର ଗାଁକେ ନର୍ଦିବେ, ଆର୍ ଚାଷ କରବେ, ସୁଖେ ରହିବେ, ସବୁଆଡ଼େ ଖାଲି ଜୟ କିଷାନ ଜୟ କିଷାନ ଇ 5 অক্ষরর মন্তর জপুথিবে, বুঝলু?
1: বুঝলি গা ভাই, বুঝলি। তুই মোর আয় খুলিয়ে দেইছু, মোর মুড়র বোঝ উতরেই দেইছু, যাউছে। মুই বিল মাটি মাইট হেকরি উন্নত প্রণালীতি চাষ করমি আর সুখে শুইমি, হেলে ডর ডরনিয়া স্বপন আর নাই দেখে। এছেন কুড়ে কুড়ে সালর স্বপন দেখমি, সুন্দর স্বপন দেখমি। দেখমি আমর ক্ষেত খোলা হসুচি, আমার গাঁ হসুচি, আমার দেশ হসুচি, আর আমি সবে হসুচু।

0: নিনো লাগি বর্ষা প্রভাবিত হবার বাবদে রাজ্যর সবু জেলার জেলাপাল আর কৃষি অধিকারী মান সঙ্গে আভাসী জরিয়ে আজ বৈঠক করলে উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও। মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত ওড়িশা শিক্ষক যোগ্যতা ওটিইটি পরীক্ষা হেলা আজ। পরীক্ষা দেলে 97,150 জন পরীক্ষার্থী। মানসিক রোগ বাবদে গবেষণা লাগি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসর্চ আইসিএমআর মাইন্ড জাতীয় স্বাস্থ্য গবেষণা প্রকল্পর ই গভর্নেন্স 2026 লাগি জিতলা জাতীয় স্তরটি স্বর্ণপদক। কৈলাশ মানসরোবর যাত্রা 2026 পহেলা যাত্রী দলকে চম্পুয়াট জেলার টনকপুর ঠানু পতকা দেখিকি মূল কলে উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পহেলা ব্যস্তি অছন জনে ডাক্তর 149 জন তীর্থযাত্রী। আইবাকাল ওড়িশা গস্তথি আসবে কেন্দ্র রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পুরী কোরাপুট ট্রেন আর ব্রহ্মপুর উধনা অমৃত ভারত এক্সপ্রেস করবে শুভারম্ভ। আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে এবার 24 ঘণ্টা ভিতরে সম্বলপুর বৌদ্ধ সুবর্ণপুর অনুগুল কন্ধমাল জেলানো হবার জবর বর্ষা। বৌদ্ধ জেলার জবরনু অতি জবর বর্ষা নেইকি ভারতীয় পাণিপাগ বিভাগ তরফ জারি হয়েছে রেড ওয়ার্নিং। এথিনির মুখিয়া খবর ইন শেষ হল খবর ফের ঘে শুনি পারবে রাতে 11:05।
1: শুনিলে সম্বলপুরী মুখ্য সম্বাদ আকাশবাণী সম্বলপুর আরম্ভ করছে সুগম সঙ্গীতর কার্যক্রম। আজ এতে শুণত তৃপ্তি দাস কণ্ঠে কতটি গীত, শিল্পী কণ্ঠে কার্যক্রমর প্রথম গীতটি পারম্পরিক রচনারু।